কনিকদেই আকাশবাণী শিলং কবান জুফি হাউলাইস পাকুইও পয়েন আর মিডম বিদম বুয়ে ফুবেরং কাত বাদ উপ্রাস পানু সাউ কিল হাজ কুম জুরু পিলাবনি সঙ্গ হাগ নিউজ অন এয়ার অ্যাপ বাদ হাগ ডি টি এইচ ইপিডিয়াং সবাই ফি ভারত কি পার লং লং সঙ্গাম সাক প্রোগ্রাম নথুয়ে কু মানে আই খুবলাই কী উত্তরাই কবতাব চিংকরু গ্রহাই পারো হাকি প্রোগ্রাম পারলক ইদন ওয়ালাম সুফি কিচিং রুয় সঙ্গু কিচিং রুয় আইমু কে বেদে দুর বাত কী উত্তরায়াম কিচিং রুয় জিকং অদ্রি এল থ্যাংক ইউ ই নাবামিদা শিলা বাতকুমজু কিচিং রুয় জং ই আন্দসন ওলারপি কে পারলক ক্লেম দ্য পেন্সলেম ইনস্টং প্রোগ্রাম দাকবা ইনসাপ সবাই কিচিং রুয় জৈকং অদ্রি এল থ্যাংক ইউ হাকি আটলি কিচিং রুয় কে বেলা আইক্রেং বাদ সাশি সিন বাদ দাং উক্রেস হিয়া কনে গদে কা আকাশবাণী শিলং।

Kublai phi ki parlok nong sanga bat ka singi utrai ka badap jingkar khu yaphi baro kane ka de ka akashwani shillong ka bawan chapi olais pa sau punyo punyar meter homodium wave ubiring kar bu pras pa andru pusau kilohertz ka live streaming ka news on air a bat kum juru ka dth te parlok nong sanga mi pdyang subha yaphi baro shaga transmission ka ba ar ka ba khaddu jongani ka singi bat menta ka labiang ka por bingnya so ba ka akashwani delhi na ka benta ka khubor কবনওয়ান চাপি হকতিন হিন্দি হকপোর সানবজি বনবুট পাট ডাক খুবর হকতিন ফরেং হকপোর সানলা সানমিনেন কনিগদেই কা আকাশবাণী শিলং